0: Good morning. Itu Akashvani Koima. Pujur laga nagamis khobor puri ase akamdong. Vice President CP Radhakrishnan Barakushi ki ekta democracy de babanao alag alag thakya to natural ase. Huile bi constitution aro public upper commitment to sabse dorkari hobo lage. Bihar Legislative Assembly laga members karne orientation aro training program laga inaugural session de baat kuri kina Shri Radhakrishnan para public representatives khan ke manu khan laga democratic values ট্রান্সপেরেন্সি আর একাউন্টেবিলিটি তো সবচেয়ে বেশি দরকার দি বলে মাতিছে প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী পারা নিউ জিল্যান্ডে তাই লাগা টু ডে ভিজিট পুরা করেছে এই ভিজিট সময় প্রাইম মিনিষ্টার মোদী পারা তাই লাগা নিউ জিল্যান্ড কাউন্টারপার্ট ক্রিস্টোফার লাক্সন লগত বাতচিত করেছে দুইটা লিডার্স পারা ডিফেন্স ট্যুরিজম স্পোর্টস ডিজাস্টার ম্যানেজমেন্ট আর ডায়েরি আর এনিমেল হাজবেন্ড্রি নিচিনা এরিয়া খান্তে পাঁচটা মেমোরেন্ডা অফ আন্ডারস্ট্যান্ডিং বটলি করিয়া দেখি পাইছে ইন্ডিয়ান ডিয়াসপোরা লাগা একটা কমিউনিটি ইভেন্টে বাদ করে কিনা শ্রী মোদী পারা কৈছে কি নিউ জিল্যান্ড লগতে ইটু বাইলেটারেল ট্রেড এগ্রিমেন্ট পারা একটা উন্নতি দেশ বানাবলে ইন্ডিয়া লাগা সাফারটো তেজ করে দিব
1: ভারত আর নিউজিল্যান্ড কে রিশতে মে ইয়াদে ভি হ্যায় দোস্তি ভি হ্যায় ভ্যালুজ ভি হ্যায় আর এক কমিটমেন্ট ভি হ্যায় ভারত নিউজিল্যান্ড কি ইহি ওয়াকা এক নই যাত্রা পর নিকলনে কে লিয়ে তৈয়ার হ্যায় हमारे सामने अवसरों से भरा खुला समुद्र है हवाएं हमारे साथ है समंदर की विशाल लहरें हमारे साथ है इच्छा शक्ति का नीला आसमान हमारे साथ है पाने को काफी कुछ है और मैं जानता हूं हम सफल होंगे
0: इतुतो न्यूजीलैंड के যা চারটা ডেকেড সময় পড়া লইকিনা সবচেয়ে পয়লা ইন্ডিয়ান প্রাইম মিনিষ্টার লাগা ভিজিট থাকিছে সি এ ডাব্লিউ ডি লাগা এডভাইজার কুতিচুক খামো পড়া অন্টারপ্রেনারশিপ তো ইকোনমিক গ্রোথ কারণে একটা দরকারি ড্রাইভার নাকা মাতিছে চজুবা টাউনতে যাওয়াকালি এরিয়া লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড ভিতরতে চজুবা এসেম্বলি কনস্টিটুয়েন্সি অন্টারপ্রেনার্স মিটতে বাদ করে কিনা শ্রী খামো পড়া অন্টারপ্রেনার্স খান তো ন্যাশনাল প্রোগ্রেস লাগা ইঞ্জিন নিচিনা আছে জানায় কিনা কৈছে কি তাই খান পারা এমপ্লয়মেন্ট বানায় আর টেক্স রেভিনিউস পারা উন্নতির কারণে মদত করে তাই পারা এসপায়ারিং অন্টারপ্রেনার্স খানকে ইনোভেশন ক্রিয়েটিভিটি আর ক্যালকুলেটেড রিস্ক টেকিং উঠাবলে অনুরোধ করেছে আর কৈছে কি অন্টারপ্রেনারশিপ তো গাইডেন্স মদত আর প্রমোশন লগতে বানাবলে লাগে তাই পারা আর ফুড প্রসেসিং আর ফুড প্রডাক্টস খান তো মজবুত বিজনেস পটেনশিয়াল থাকিয়া সেক্টর এনেকা জানাইছে লোকাল সামান খান বরাবলে মাতি কিনা এডভাইজার পারা কৈছে কি ইটু খান তো স্টেট বাহারতে বি বিকাবলে লাগে তাই পারা আর চিফ মিনিষ্টার্স মাইক্রো ফাইন্যান্স ইনিশিয়েটিভ আর নাগাল্যান্ড স্কিল অ্যান্ড অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট মেশিন তো অন্টারপ্রেনার্স খান তাই খান লাগা বিজনেস শুরু করবলে আর ডাঙর করবলে একটা ভাল মৌকা আছে এনেকা জানাইছে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং অন্টারপ্রাইজ পি

0: পেটে বাচ্চা বুকি কিনে পয়লা দিন মহিনা হওয়ার সময়তে এইচ আই ভি আর সিফিলিস কারণে টেস্ট করব লাগে।
1: এইচ আই ভি থাকা মা একজন পড়া এইচ আই ভি আর কনজেনিটাল সিফিলিস তো তার পেটে থাকা বাচ্চার লগত পড়া বাচ্চাই কিনে থাকিব পারিব।
0: যদি আপনার পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লোব পারিব আর আপনার লগা পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব।
1: এইচ আই ভি টেস্ট করবলে তো স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরাতে ফ্রি পড়া করব পারিব।
0: জানকারি এটু আপনার কে দিয়ে আছে নাগল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পৰা।

0: Good evening, ito Akashvani Kohima, Samlaga Khobor Puri ase, Mhabini Kikon. Poila headlines. Governor Nand Kishore Yadav para Nojawan Khan ke innovation apna logode virasat jaton kurbole mati dishe. Deputy Chief Minister T.R. Zileng para politics aro leadership te Maiki Manukhan dangor para hissa logole dorkar de jor kurishe. Bharat to Oman laga kinar para dur commercial vessel GFS Galaxy de attack kuria ke condemn kurishe. Dosjon Bharatiya churai lushe, ekjon haragina thakya report kurishe. Our Union Minister Manohar Lal Bara construction sector de paryavaran nimde bhal technology apnaule laga dorkar de dhyan digina koise itia pura khobor Nagaland Governor Nand Kishore Yadav Bara Nojawan Khan ke innovation entrepreneurship aro zimmedar leadership apna logode taikan laga sanskritik virasat bachai rakhibole binti kurise tai aji Dimapur Nagaland laga linguistic minority forum para organize kuria second youth conclave cultural fest ke address kurigina thakise Governor Kwishe Dimapur aro Nagaland laga unnatidu kotha aro jati nasagina sob samaj bhi miligina koshish kure opore nirbhar kure
1: aap sabhi vivid samudaya ke sadasya jinhone Nagaland ko apna ghar banaya hai raj ki arthavyavastha shiksha aur samajik sadbhav ko sudhar banane mein aapka yogdan atyant mahatvapurna aur amulya hai yuvaon se vishesh roop se kehna chahta hu aap apni virasat ke sanrakshak hain aur Nagaland ke bhavishya ke nirmata hain aap apni sanskriti se jude rahe साथ ही नवाचार और परिवर्तन को भी अपनाने का काम करें
0: दिमापुर के किसिम किसिम संस्कृति कोथा और परंपरा थकिया कुछ है गवर्नर यादव पर नागलेन लगा इकोनॉमी लिखा पोरा और समाज शांति दे लिंग्विस्टिक माइनॉरिटी समाज खान लगा योगदान के प्रशंसा कुछ है তাই লাগা ওয়েলকাম এড্রেসে এল এম এফ এন প্রেসিডেন্ট বিষ্ণু ভট্টাচার্যী কৈছে ইটু ফোরাম দু কিসিম কিসিম জাতিতে একতা প্রমোট করবলে ওলাইছে আর নাগাল্যান্ড লাগা বিকাশে আলাগ আলাগ লিঙ্গুইস্টিক মাইনরিটি সমাজ খান লাগা যোগদানকে দেখাইছে তাই গভর্নরকে লম্বা সময় বড় সদায় থাকিয়া বাসি খান নিমতে তাই খান লাগা সুরক্ষা ইজ্জত আর বিকাশ লাগা মামলা খানকে সাবলে একটা স্টেট লেভেল এডভাইজরি বোর্ড নহলে বি ওয়েলফেয়ার কমিশন রাখি বলে ভাবনা করে দিবলে বিনতি করেছে এল এম এফ এন যুবা Excellence Ratna Award to Social Worker Rajesh Sethi ke dishe tade South Asian Bodybuilding Gold Medalist Lily Hasnu Dimasa ke Bhutan de 16th South Asian Bodybuilding and Physique Sports Championship 2026 te safalta hasil kuryanin te samman dishe. Deputy Chief Minister T.R. Zileng bara politics aro leadership te Maiki Manukhan ke empower kuribole surakshit aro inclusive space banai dibole laga dorkar de jor digina koise. Friday day NPF Central Women Wing para organize kurigina empowering women in politics and leadership opore seminar ke address kurigina tai kuise Maiki Manukhan ke jitia samman izzat aro samman moka loge treat kure tai gan atmabishwas para age kuru pare legislatures te Maiki Manu laga komti representation ke koigine Mr. Zeleng kuise politics te Maiki Manu laga matlab thakigina hissa loa thik sawole dangor koshish kurule dorkar